প্রচার কলু ভক্তি সঙ্গীত ধারাবাহিক শ্রী রামচরিত মানস ভাগ লা তিনিশহ এগার আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু পণ্ডিত যশরাজ কণ্ঠরে হিন্দি ভক্তিগীতর কার্যক্রম।

0: গর্জি গলা হো ভাই,
1: হয়ে দাদা
0: এবে আমি যেন্তা ই সময়কে মানে গাঁ মানকে হেলা কি শহরে হেলা লাইন নেই রহবার বলিকি কয়েছন। হ্যাঁ বলে এটাকে বলুছন পাওয়ার কট হেলা, আর ইহাদের দুনিয়াতে লাইন টিকে যদি নেই হেলা আমি চলবারটা মুশকিল হয়ে যাবা।
1: বলে দাদা তোমে যাহা মুই ভাবু।

0: ই ভাই মানে যদি কেনসি ধান বুনুছন আর গজা নেই হেবা
1: হয়ে
0: বইলে সিধা পচকে ঘুচি পড়মা, সেতির লাগি তো কহসন চাষ তোর তোর আর বনিজ মড বলিকিরি।
1: হয়ে দাদা
0: বলে ইথিরে গুটে মুখ্য কথা হচ্ছে গজা পরীক্ষা করবারটা। চাষি ভাই যদি নিজর ধান বিহন ব্যবহার করুছন সে বিহনকে পহলা টিকে গজরাই করি দেখবে, 100টা ধান নেবে আর গুটে কপড়া বুঝলি বাঁধি দেবে আর মাটি সেটাকে ভিজাই করি তুপি দেবে। দিনে পরে দেখবে যে যদি 100টা তু 80টা তক বি গজা হয়েছে বলে সে ধান বঢ়িয়া হবা আর মার নেই যায় বলি আমি জানমা। এতকি জিনিসকে চাষি ভাই নিহাতি ধ্যান দেবার কথা। গজা পরীক্ষাটা হচ্ছে গোটে মুখ্য জিনিস,
1: মুখ্য কথা রে দাদা। দেখো আমি যেতবে চাষটে করুছু বছর চাষটে কি নি, আর তরিয়া আমি যদি প্রস্তুতি নি হেমা বেলে নিগে আর যদি ভল ধান যদি নি পামা বেলে আমি ক্ষতি সহমা দাদা।
0: হেন্দা হলে আর পদে লগতনে ভাই।
1: ঠিক আছে দাদা, ই পদে শুনু।
0: হ্যাঁ

থাকি গল আখি পালক না পড়িয়াও আখি গল লাখি অধিক সে নিহা দেহ হইলা বিভোর তার দশা কি দেখি দিশানি চকো।

পরবর্তী কথাচিত্র পরওয়ানা। কণ্ঠদান করেছেন মোহাম্মদ রফি ও আশা ভোসলে। গীত কৈফি আজমি, সঙ্গীত মদন মোহন।

সুনীল কেতোটি গীত গজল কণ্ঠশিল্পী থিলে ভূপিন্দর সিং এবং মিতালি সিং। আকাশবাণী বলাঙ্গীর পরবর্তী কার্যক্রম হিন্দি ও ইংরাজী সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্ররূপ।